প্রবীণ দুজা আর না কই হাতিরা খেল আখাড়া জিও প্রবীণ দুজা আর না কই হাতিরা খেল আখাড়া জিও ক্যা কইয়ে কিস আর শুনাইয়ে জো কহনা সব প্রভজি পাস সব কিছু কিতা তেরা বরতে সদা সদা তেরি আস জিদে বড়াই তা তেরি বড়াই।